জন্মে জন্মে থাও ভাই বন্ধু আত্মীয় স্বজন সমস্তে গলে বাহুনি বাহুনি কান্দিলে আউ কিছু নথায় দুর্যোধনঙ্ক ঠারু এহাই আমাকে শিখিবার অছি অহংকার ত্যাগ কলে চণ্ডাশোক ধর্মাশোকরে রূপান্তরিত হয়ে পারন্তি এ কথার সাক্ষী আমার ইতিহাস আমার পুথিপুস্তককু আমি মনে পকাইবা অতিদর্পে হতালঙ্কা অতিমানে চকৌরবা অতিদানে বলির্বর্ধ অতি সর্বত্র গহিতম। ঋষি অষ্টাবক্র জন্ম সময়ু তাঙ্ক শরীরে আঠ গোটি বাঙ্ক লা ঠিক ভাবরে সে চালি পু নড়ক ভাবরে ঠিয়া হয়ে পু নীবনরে বাপা দেখি নথিলে মাঙ্ক পচারিলে মা মোর বাপা কিয়ে মা মোর বাপা কিয়ে মা নিরুত্তর বারম্বার প্রশ্ন কলে শপথ করাইলে মা মোর বাপা কিয়ে কাহি গলে মা সুজাতা কান্দি কান্দি কহিলে বাপা কোহড়ঙ্ক মৃত্যু রহস্য তাঙ্কর বাপা থিলে কোহড় দশরথ রাজাঙ্ক জন অহংকারী পণ্ডিত বন্দী বাজি রখিলে যে তাঙ্কটু শাস্ত্র পরীক্ষার পরাজয় হব সে জলরে বুড়ি মরিব। অহংকারী পণ্ডিতঙ্ক ঠারু নিজ বাপা পরাজিত হই মরিবা কথা শুনি অষ্টাবক্র কান্দি পকাইলে। গুরু তথা মাঙ্কর বাপা উদ্দালকঙ্ক ঠারু শাস্ত্র জ্ঞান শিক্ষা করি একদা অষ্টাবক্র গলে দশরথ রাজাঙ্কর দরবারকু। অষ্টাবক্রঙ্কু দেখি পণ্ডিত বর্গ ঠো ঠো হসিলে। অষ্টাবক্র উচ্চস্বরে আহুরি ঠো ঠো হসিলে। রাজা পচারিলে তুমি কাহিকি এমিতি হসিল? অষ্টাবক্র উত্তর দেলে মহারাজ মু মনিষ গড়া মনিষ কুরূপ মতে ভগবান গড়িচন্তি মতে দেখি এমানে হসিলে এমানঙ্কর মূর্খতা দেখি মু হসিলি। রাজা অষ্টাবক্রঙ্কু নিজ দরবারী পণ্ডিতঙ্ক কৃত ভুল পাই ক্ষমা মাগিলে। পরিশেষরে বন্দীঙ্ক সহ অষ্টাবক্রঙ্ক তর্ক জ্ঞান যুদ্ধ হেলা বন্দী পরাজয় হই কদলীপত্র প্রায় থরিলে শেষরে জলরে সমাধি নেবাকু কহিলে। অষ্টাবক্র কহিলে তোমাকে জল সমাধি দেবা বা মো বাপাঙ্ক মৃত্যুর প্রতিশোধ নেবা মোর লক্ষ্য নুহে। আপনঙ্ক জ্ঞানর অহংকার ভাঙ্গিবা মোর লক্ষ্য থিলা। মিছ প্রথা মিছ জ্ঞানর অহংকার লাগি কেতে নিরীহ জীব

0: 85 ভাগ ভলিয়া জুড়িয়া এলা না বেলে অমল করদেবার কথা না। বেশি দিন তক রহলে মঞ্জি মানে সবুড়ে বিছি হি করে পড়ি পোড়া যা। মঞ্জিকে বাহার কল্লা উতারু তাকে খরানে ভল করে শুখাই দেমা। তেনকে কেজিক বিহনকে 2 গ্রাম হিসাব নে সরষ তেলকে বুটবুটাই দি করে রখি দেমা। এনতা করলে কীড়া পতেঙ্গা মানে আর বেশি খারাপ নেই করে পকন না, আর খুব দিন তক মুগ বিরি মানে বনে হি করে রহবা। যদি মুফুলি চাষ করিছু আর মুফুলির চুপা মানকর ভিতরে নে কলা কলা কি বাদামি রঙর গিরা মানে দেখবাকে মিলুছে, আমি জানমা যে এবে মুফুলি ঘিচবার সময় হয়ে গলান বলি। মাত্র ঘিচবার আগুনু টিকে টিকে পান মড়ে দামা, যেনতা কি মাইট ওল থিবা। আর মুফুলি গছ ঘিচলা বেলকে দরখণিয়া নেই হে না, ফোড়স ফোড়স করে পলে আবা। আমার যেন চাষে ভাই বোন মানকর জমি মানকে কেনাল পান লাগিছে, সেমানে এই সময় সারু লগালে বি ভল অমল মিলি পারবা। সারু গছর লাগি ভল উন্নত কিসম বিহন মানে হেলা ডেলিয়া, মুক্তা কেসি, টোপি, সাতমুখ আর ঝাঙ্কড়ি। বিহন হিসাবনে সারু লাগি আমি বেশি করে পুয়া লগামা। পুয়া হিসাবনে 15 নু 20 গ্রাম ওজনর নিরোগিয়া সারু মানকে নেমা। গোটে একর জমির লাগি 4 কুইন্টাল সারু যদি আমি নেমা ঠিক হিসাবনে খেটে যাসি। মাত্র সারু লগাবার আগুনু তাকে কবক নাশক নে বিশোধন করমা। এটি লাগি গোটে কেজি সারুকে 2 গ্রাম মেটা লাগসিল, আর মাংকোজেব মিশ্রণ নে বুড়াই দি করে তেনকে তাকে খেতে নে লগামা। সারু লগাবার লাগি খেত সজালা বেলকে 2-3 থর পরা চষি দামা, আর শেষ থর চষলা বেলকে 4 নু 5 টন সরলা গোবর খতকে মাইট নে বনে করে মিশাই দামা। সারু বিহন লগালা আগুনু একর পিছা 16 কেজি যবক্ষা জানসার, 24 কেজি ফসফরস, 16 কেজি পটাস সার দেলে গছকে ঠিক পাশে খাদ মিলিথিসি। পচকে গজা বারবার 8 নু 10 দিন বাগিরি গলে 20 কেজি যবক্ষা জানসার, 20 কেজি পটাস সারকে গছে নে দেমা। এনতা করে আমি ঠিক সময় ঠিক পাশে খত সার দি করে সারু চাষ কলে আগরঠানু অধিক অমল পাইপার্মা। আমার অঞ্চলর খুব বুড়া চাষী ভাই বোন মানে জানিছন যে ধান চাষ নে অধিক অমল পাইবার লাগি আমকে জমিনে রাসায়নিক সার একা ব্যবহার করবাকে পড়বা বলি। মাত্র ভাই বোন মানে আমি গোটে কথা জানি রখমা যে মাইট্র খতুয়া গুণ বড়াবার লাগি আমি জৈবিক সার আর সবুজ সারর বেশি ব্যবহার করবার কথা। সবুজ সার বেলে হচ্ছে কহল আর পচা রঙর গছ পতর মনকে মাইট সনে মিশে দি করে তাকে সড়াই দি করে খত ভলিয়া জিনিস বাহার করবারটা। এই সবুজ সার পাইবার লাগি আমি ধান ক্ষেত মনকে মকা গহম মুগ বিরি ভলিয়া গছ মনকে চাষ হিসাব নে করমা। তেনকে সেদিনে যেতকি বেলে ফুল ধরবার আরম্ভ হবা গছ মনকে চষি দি করে মাইট সনে বিধে দেমা। এই গছ মনকে চষলা বেলকে জমির মাইট উদা হইবার দরকার কি না হলে টিকে টিকে পান বি থিবার কথা। এই গছ মানে কুইবার লাগি পাখাপুখি মাসেক বাগির লাগসি। তেনকে যাই করি জমিনে আমি মূল চাষ যেনতা কি ধান চাষ আরম্ভ করমা। সবুজ সারর লাগি যেন গছ মানে ব্যবহার করিথিমা সেমনকর চেরমনকে আগুনু একা যবক্ষা জানসার তৈরি করে থিসি না। হেতে লাগি পচকে আমকে যবক্ষা জানসার যেতকি দেবার কথা তার ঠানু কম দেলে বি হিজাসি। ইথিনু আমি জানলু যে সবুজ সারকে আমি যেন সে মূল চাষ করবার আগুনু ব্যবহার করলে আমি জমিনে বেশি সার দেবাকে নেই পড়ে আর সার ঘিনবার পয়সা বি বঞ্চি যা।
1: শুনুলে চাষর কথা আকাশবাণী ভবানীপাটনা। এথর শুণত গীত গীতাঞ্জলি কার্যক্রমের কতটি ভক্তি গীত শিল্পী পিনাকি মিশ্র, সঙ্গীত প্রেম আনন্দ। প্রথমে শিল্পী গাইছেন বসন্তরাজ সামলঙ্ক রচনা

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী শিল্পী হলে রীনারাণী প্রধান। গীতটি লিখিছেন বাবাজী চরণ জেনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: Akashwadi at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস। শেষরে শিল্পী হেলি ধীরজ
4: মহান্তি, গীত রচনা করেছেন বাসুদেব প্রধান।

0: Akashvani at 90.
1: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী ভবানী পাটনা, বর্তমানে শুনন্তু ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ ଶକ୍ତିରୂପା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସିଧା ପ୍ରସାରଣରେ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଏଥିପାଇଁ ଆମେ ନେଇ ଯାଉଛୁ ଟକ୍ ଷ୍ଟୁଡିଓକୁ।

শ্রোতা বন্ধু, মে মাস 21 তারিখ অথবা আজির দিনক পালন করা যায় জাতীয় আতঙ্কবাদ বিরোধ দিবস বা ন্যাশনাল এন্টি টেরোরিজম ডে। এই দিবসর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আতঙ্কবাদ ও হিংসা বিরোধে জনসচেতনতা সৃষ্টি করা, যুবপিঢ়ি হিংসার পথর দূরেই রাখা এবং শান্তি, একতা ও মানবতার বার্তা প্রচার করা। এই দিবস ভারতের পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীঙ্ক স্মৃতিরে পালন করা যায়। তেনু আজির দিনক রাজীব গান্ধীঙ্কর মৃত্যুবার্ষিকী মধ্যে পালন করা যায় থাকে। সে 1991 মসিয়া মে মাস 21 তারিখে তামিলনাড়ুর এক আতঙ্কবাদী আক্রমণে মৃত্যুবরণ করেছিলেন। আতঙ্কবাদী আজির সমগ্র বিশ্বপ্রাই এক গম্ভীর চ্যালেঞ্জ। এহা কেবল জীবন ও সম্পত্তির ক্ষতি করিবারে নহে, বরং সমাজের ভয় অস্থিরতা ও অশান্তির পরিবেশ সৃষ্টি করিথান্তি। আতঙ্কবাদী মানবতা, শান্তি ও সামাজিক সম্প্রতি পাইঁ এক বড় বিপদ। সেথিপাই এই দিবস আমাকে সচেতন করাই যে সেমানে ঘৃণা, হিংসা ও বিবাদর দূরেই রাখা আবশ্যক। এই দিবস পালন করিবার ইতিহাস বহুত মহত্বপূর্ণ। 1991 মসিহার দুঃখদ ঘটনা পরে ভারত সরকার এর গুরুত্ব অনুভব করেছিলেন ও প্রতিবর্ষ মে মাস 21 তারিখক জাতীয় আতঙ্কবাদ বিরোধ দিবস ভাবে পালন করা নিষ্পতি নিয়েছিলেন। এই দিবস ভারতের বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি কার্যালয় ও সংস্থা মানঙ্করে শপথ গ্রহণ, আলোচনা, রচনা প্রতিযোগিতা ও সচেতনতা কার্যক্রম আয়োজিত হয়ে থাকে। এই দিবস আমাকে শিখায় যে আমি সমস্তে ধর্ম, জাতি, ভাষা ও অঞ্চলর ভেদভাব বলে একতার সহিত রহিবা আবশ্যক। যুবপিঢ়ি হেউছন্তি দেশর ভবিষ্যৎ, তেনু সেমানকু সঠিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা দেবা আবশ্যক। এহা মাধ্যমে আমি এক সুরক্ষিত ও সমৃদ্ধ সমাজ করিপারিবা। তেনু শেষরে কুহাযাই পারিব যে জাতীয় আতঙ্কবাদ বিরোধী দিবস কেবল এক দিবস নহে, এহা শান্তি, একতা ও মানবতা পাইঁ এক সংকল্পর দিবস। আমি সমস্তে একাঠি হয়ে হিংসা ও ঘৃণাকু না কহিবা এবং শান্তির পথরে আগকু বড়িবা। শ্রোতাবন্ধু, বিশ্বের বিভিন্ন দেশ, জাতি, ভাষা, ধর্ম, পরম্পরা ও সংস্কৃতির লোকমানে বসবাস করতে। প্রত্যেক দেশর নিজস্ব ঐতিহ্য, জীবনশৈলী, কলা, খাদ্য, ভাষা ও সংস্কৃতি রয়েছে। এই বিভিন্নতা হি পৃথিবী কু সুন্দর, রঙ্গিন ও সমৃদ্ধ করিথাই। যেতেবেলে আমি ভিন্ন ভিন্ন সংস্কৃতি কু সম্মান দেউ, সেমানক সহিত সংলাপ করু ও পরস্পরক বুঝিবাক চেষ্টা করু, সেতেবেলে সমাজের শান্তি, একতা ও বিকাশর পথ প্রশস্ত হইথাই। এই চিন্তাকে আহুরি শক্তিশালী করিবা পাই প্রতিবর্ষ মে মাস 21 তারিখ অথবা আজির দিনক বিশ্ব সাংস্কৃতিক বিবিধতা, সংলাপ ও বিকাশর দিবস পালন করা যাইথাই। এই দিবসর মূল উদ্দেশ্য হেউছি বিশ্বরে থিবা সাংস্কৃতিক বিভিন্নতার মহত্বকু বুঝিবা ও লোকমানক মধ্যে পরস্পর সম্মান, সহযোগ ও সংলাপর ভাবনা সৃষ্টি করিবা। আজির বিশ্বরে অনেক সময়রে ধর্ম, ভাষা, জাতি ও সংস্কৃতি ভিন্নতার কারণরু মতভেদ ও বিবাদ দেখা যায়। এই দিবস আমাকে শিখায় যে বিভিন্নতা কেবল বাধা নহে, বরং এহা হেউছি আমার শক্তি। এই দিবস পালন করিবা পছরে এক ঐতিহাসিক পৃষ্ঠভূমি রহিছি। 2001 মসিহারে ইউনেস্কো সাংস্কৃতিক বিবিধতা সম্পর্কিত এক ঘোষণাপত্র গ্রহণ করেছিলা। পরে 2002 মসিহারে ইউনাইটেড নেশনর সাধারণ সভা মে মাস 21 তারিখক ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভারসিটি ফর ডায়ালগ এন্ড ডেভেলপমেন্ট ভাবে ঘোষণা কলা। এর উদ্দেশ্য

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: শ্রোতা বন্ধু, আসন্তু জানি নেবা অংশুঘাতরু সুরক্ষা সম্বন্ধীয় কেতেক সূচনা। ଟାଣ ଖରାରେ ବାହାରକୁ ଯାଆନ୍ତୁ ନାହିଁ, ହାଲୁକା ଫିକା ଢିଲା ସୂତାଲୁଗା ବ୍ୟବହାର କରନ୍ତୁ, ଘରେ ପରଦା ଟାଣନ୍ତୁ, ରାତିରେ ଝଲକା ଖୋଲା ରଖନ୍ତୁ, ଯେତେ ସମ୍ଭବ ଥଣ୍ଡା ପାଣିରେ ଗାଧାନ୍ତୁ।

0: আজির কার্যক্রমে আমি যাহা পাইছু সি হলে স্বর্ণলতা মেহের বরপালি গ্রামর বাসিন্দা তা বিষয়ে আমি যেতে জাঁচে বুণাকার পরিবার বহুটি সংঘর্ষ করেছেন আজর প্রতিভা বলরে সি অনেক পুরস্কার পাইছেন। নমস্কার ম্যাডাম, আপনার আমার কার্যক্রম স্বাগত জনাওছু।
1: নমস্কার।
0: কেতে বর্ষ হল ম্যাডাম বাহাগর?
1: সতস্তর সাল মো বাহা হয়েছিল।
0: সেমতি যদি অনুমান করা 47 বর্ষ পুরী গলা, 48 বর্ষ
1: চালিছে।
0: আপনার যেত বাহা হলে বহুটে এই ঘরক আসলে সেতবে এই বুণাবুণি কাম জাঁলে
1: না? না জাঁ।
0: তবে যেত বাহা হলে দেখলে ঘরে সমস্তে বুণাবুণি কাম করছেন, সেই অনুভূতি কমতি লা কন লা সেতবেলার পরিস্থিতি?
1: না যেতবে তো বাহা হয়ে আসলে মুই তো কিছু কাম করি না জানু থাই, আমরি সুতা কামটা না জানু থাই। বেলে মোর শাশুরা যেমিলে শোয়ে সিঙ্গিল সুতা বলন, আজিকালি তো দেখা নেই সে সুতা, এতে ফাইন সুতা পতলা সুতা যে সে সুতা মতে বইলে তুই সুতাকে উকুল বইলে তাকে বাহার করা সব বইলে বুণা কামরে লগামা সব বইলে। বেলে মুই না যাওতে সেমানে মতে শিখালে, বেলে মুই সেটা শিখলি শিখলি আর সে কামটা মুই করলি, সেটা শিখি শিখিকি লাস্টকে
0: হলে যেতবে বিবাহ প্রস্তাব পড়া আপনার তো কাম জাঁ না, এমানে ঘরে আপনার শ্বশুর মধ্যে জন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বুণাকার, তবে এইভাবে গোটে পরিবার যেত আপনার বহু হইকি যাবার কথা উঠিলা ভয় লাগিলা কি মনরে?
1: হ্যাঁ টিকে লাগুলা, এটা কামটি কর শিখবা করবারটা তো টিকে নিজকে ভি না জাঁলা কাম হেতে দেখুলু তাকর ঘরকে যাওলু তাকর ঘরে দেখুলু।
0: তবে তার গোটিয়ে মাত্র সাক্ষী হচ্ছেন আপনার স্বামী, স্বামীকর নাটা টিকে কহিলে নাই কহন
1: নাই কহন,
0: তাহলে আমি কহিদেছ আপনার স্বামী হচ্ছেন দয়ালু চরণ মেহের। কে সুন্দর কথাটি গৃহিণী মানে আমার জাঁসারবে যে মানে ভুলি যাইবে যে স্বামী না নবা পুরস্কার প্রাপ্ত এত সম্মান পাই আমার আজির যে অতিথি সি কুণ্ঠাবোধ করছেন, তবে সুন্দর বার্তাটি খুব সম্মান বোধ রয়েছে আপনার স্বামী প্রতি। আপনার কাম শিখি নথিলে জানি নথিলে আজি কিন্তু অনেক পুরস্কার সাউটিলে। ঘরে খালি বুণাবুণি কাম করতে না অন্য সব কাম করতে? অন্য সব কাম করা কি অনেক সাহায্য করা?
1: না বুণাবুণি কাম সব বুণাবুণি বান্ধ রঙ
0: পুরো শাড়ি যাক তৈরি হচ্ছে।
1: শাড়ি যাক বহুত পরিশ্রম, এটা পরিশ্রম না হলে না হুয়ে।
0: আজ্ঞা, এই যে পিঁধিছেন আপনার লুগাটা, সেই লুগাটা আপনার নিজে বুণিছেন?
1: না আমার বুণাকার ভি অছ।
0: আজ্ঞা,
1: আমি ভি বুণুলু আগে বুণুলু, ইহাতে আমি বুণাবুণি না করব বয়স হয়ে গেল না।
0: আজ্ঞা, আপনার কেতে রাখিছেন পাখাপাখি সাহায্য করা লোক আপনার বুণাকার কেতে রয়েছেন?
1: অছন বহুত অছন, ইহাতে আগে তো আমি বহুত লোক শিখেছি।

0: Sorry.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଥମେ ଭୀମସେନ ଯୋଶୀଙ୍କ କଣ୍ଠରେ ସାଧୋ ରାମା ଅନୁପମ ଏହି ଭକ୍ତିଗୀତଟି।